অনুষ্ঠান শুনে থাকা বিভাগ শ্রোতাগুলিকে নমস্কার। ইদে আকাশবাণী টুরা ইলা আরম্ভ করে উনিলে অনুষ্ঠান গাছা। এই অনুষ্ঠানের প্রচার হব লাগিছে মিডিয়াম ওয়েভলে 243.31 মিটার আর কিলোহার্টজ 1233 নি। আজি বৃহস্পতিবার মে মাসলা 28 তারিখ 2026। শ্রোতাগুলি আজি এই অনুষ্ঠান পুইলেনি আপনাগুলিকে শুনাব নিলে শিল্পী মনোরঞ্জন হাজংলা কণ্ঠনি ক্রমে দুইরে গীতালু গান।

পাঠ করে শুনাব লাগছে লেখিকারা নিজেই। সুপ্রভাত সম্মানিত সুবাগণ, মোলা নাম মামুন জুলি হাজং। আজি মই একরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অল্প বক্তব্য উপস্থাপন করং। আরো উদয় হুসে উমেন এম্পাওয়ারমেন্ট, মানে হল নারী বা মেয়ে শক্তিকরণ। এলা প্রথমে আমি বুঝিব লাগিব যে নারী শক্তিকরণ মানে কি হয়। নারী বা মেয়ে শক্তিকরণ অর্থ কেবল মেয়েক লগে কাগজত অধিকার প্রদান করা নহয়, ইদ মানে হয় নারী সুবাগন শক্তি স্বাধীনতা আর সমান সুযোগ প্রদান করা, যেদলা মাধ্যমে ওরা নিজের জীবনলা সিদ্ধান্ত বা ডিসিশন নিজেই গ্রহণ করবা পায় বা নিজেই ডিসিশন নিবালা জনে সক্ষম হয়। নারী শক্তিকরণ মানে হল সব ক্ষেত্রতে সমান অধিকার পাওয়া, জিঙ্ক সামাজিক ক বা অর্থনৈতিক বা রাজনৈতিক বা ব্যক্তিগত এই সব ক্ষেত্রতে পুরুষ লগে সমান অধিকার পাওয়ারাই নারী শক্তিকরণ হয়। কিন্তু অনেক বছর আগে থেকে মেয়েগুল ভেদভাব অসমানতা আর নানা রকম বাধা বিপত্তি পেয়ে আহিয়া রুছে। কিন্তু এই সবল মাজতে নারী নিজল শক্তি ধৈর্য আর দক্ষতা প্রমাণ করিয়া আহিয়া রুছে। বর্তমান সব ক্ষেত্রতে আগবাড়িয়া আছে। দেশ চালাবা থেকে নিয়ে বিজ্ঞান নিয়ে জ্ঞানী হওয়া থেকে নিয়ে পরিবার সামলাবা আর ব্যবসা ব্যাপার নিকেও আগবাড়িয়া রুছে। উদাহরণস্বরূপ আমরা প্রথম প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, প্রথম আইপিএস ইন্ডিয়ান পুলিশ সার্ভিস যেটা কয় ভারতীয় পুলিশ পরিষেবা, আমরা কিরণ বেদি, কল্পনা চাওলা আমরা প্রথম মহাকাশ নিয়ে যাওয়া মায়া, তারপরেও আজি বর্তমান নি কেউ আমরা নারী শক্তি দেখিব পাই। যেমন হলে আমরা ভারতলা রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু, অর্থমন্ত্রী যেটা কয় ফাইন্যান্স মিনিস্টার শ্রীমতী নির্মলা সীতারামন ইত্যাদি। মেয়েগুলোর শক্তি বাড়াবার মাত্র একরা নৈতিক দায়িত্ব নহয়, ইরে জাতি বা দেশলা উন্নতি ল জনে প্রয়োজন হয়। যখন নারীগুলো শিক্ষিত হয় তখন নিজের পরিবার শক্তিশালী হয়। ঠিক উঙ্কভাবে যদি নারী কাম করে তাহলে ওলা পরিবার লা অর্থনীতি বৃদ্ধি পায়। উঙ্কাই যখন নারীগুলো নেতৃত্ব দেয় ওই সময় সমাজ আরো বাখার অন্তর্ভুক্ত আরো সম্মানিত হয়। তথাপি এলাও বহু নারীগণ লা জীবন আরো অবস্থা সব ঠিক নি হয়। বিভিন্ন জায়গাতে আরো আমরা নিজের সমাজতে দেখিব পাই মেয়েগুল এলাও সমস্যা সমাধান নেই হয়। যেমন কি সাহিংসতা, যুদা কয় ভাইলেন্স, কম টেকা পাওয়া, আনইকুয়াল পে, শিক্ষার অভাব, সামাজিক বাধা আর মেলা ধারণলা বিপত্তি এলাও দেখিব পাই। এই বিপত্তি গুলোকে দূর করিব গে আর নারীর শক্তি বাড়াবালা জনে আই আমি এলা কয় একরা উচিত সমাধান বা উপায় গুলোকে জানিয়ে চাং। প্রথমে মেয়েগুলোকে ভালা শিক্ষা দিবা লাগে। শিক্ষা মাত্র একরা মৌলিক অধিকার নহয়, ইদ হলো একরা শক্তি বা উন্নতি সমাজলা ভিত্তি বা ফাউন্ডেশন হয়। কিন্তু এলাও বহুত মেয়েগুল গরিবী, হুরু বয়স নিয়ে বিয়ে হওয়া অথবা সামাজিক ধারণা গুলো জন্যে বিদ্যালয় যাবা না পায়। উদাহরণে আমরা হুবই যেমন কি মাতা পিতা বা শিক্ষক বা সমাজ হোক, হুবই মিলিয়ে দায়িত্ব নিবা লাগিব যাতে প্রত্যেক মেয়ে ভালা শিক্ষা পায় আর আত্মবিশ্বাসী কয় কনফিডেন্ট আর স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট হয়। দুই নম্বর নে আছে সমান চাকরি আর সমান টেকা বা দর দিবা লাগিব। একরা ন্যায় বা উন্নতি সমাজ নি সবাই সমানভাবে কাম করা বা সফলতা পাওয়া উচিত। কিন্তু মেলা নারী চাকরি পাওয়া বা পদোন্নতি হোক বা বেতন পাওয়া নিয়ে এলাও ভেদভাব পাইয়া আছে। এটা শুধু নারী গুলাকে অন্যায় করা সা নহয়, এটা পুরা সমাজলা উন্নতিকে বাধা দিবা হয়। উদাহরণে যদি বাস্তব নিকে পরিবর্তন আনিবা চায় তাহলে সুযোগ আর পুরস্কার দুইটোতে সমানতা থাকিব দরকার। তিন নম্বর নিয়ে আছে সাহিংসতা বা উৎপাত করা বিরুদ্ধে আইন কঠিন বা করা হওয়া লাগে। বিশ্বতে নারীগুলোর উপর নিয়ে হিংসা বা উৎপাত করাগুলো এলাও একটা ডাঙর সমস্যা হইয়া আছে। আইন দোষীকে শাস্তি দিবা হে পায়, কিন্তু একমাত্র সমাজ হয় যেই এই অপরাধ হওয়াগুলোকে বাধা বা বন্ধ দিবা পায়। আসল অধিকার আর ক্ষমতায়ন পাব যে সময় প্রত্যেক নারী নিজেকে শুধু কাগজ নি নহয় কিন্তু বাস্তব নিকে নিরাপদ।

0: পদ মনে করিব পাব। চার নম্বরে আছে ময়গ্লগে নেতা বা লিডার হিসাবে আগিয়ে যাবা দিবা লাগিব। যখন নারীগুলো লিডার হয় উমল নেতৃত্ব নতুন ধারণা ভালা সিদ্ধান্ত আরো হুবইগে নিয়ে উন্নয়ন নিয়ে আহে। নারী শক্তি শুধু নারীগে সমান ভাগ দিবাসা নহয় কিন্তু উমগে কর্তৃত্ব বা প্রধিকার দিবা কথা হয়। নারী যখন নেতৃত্ব দেয় ওরা মাত্র বাধা সা না ভাঙায় কিন্তু দুসরালা জনেও নতুন পথ তৈরি করে বা নতুন পথ দেখায়। পাঁচ নম্বর নি হলে সমাজ গুলল ভাব ধারণা যদি কয় আমরা মাইন্ডসেট গুলাকে পরিবর্তন ঘুরাবা বা আনিবা লাগিব। পুরো পরিবর্তন মাত্র আইন ঠিকই না পায় কিন্তু মন গুলল বা সমাজ লা ভাবনা গুলাকে বদল হলে হে হয়। সমাজ গুলল নারীল প্রতি চিন্তা বা ভাব ধারণা গুল বদলিব লাগিব। সমাজ হুবকো নিয়ে সমান আর সম্মান দিয়ে আগিয়ে যাবা লাগিব, তাহলে হে নারী সমাজ উজ্জ্বল হয়ে উঠিব। এই কয় এগরা নারীল শক্তি বাড়াবা লা অবস্থা ঠিক করাবা লা উপায় হলে এলা এই নারী শক্তির আগে বাড়াবাগে আমলা সরকারও মেলা সুযোগ বার করাছে যাতে নারী সমাজ উন্নয়ন বা ডেভেলপ হয়ে উঠি। যেমন কি বেটি বাঁচাও বেটি পড়াও এই স্কিম বা উদ্যোগরা আমলা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দ্বারা চালু করা হচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ হয় আমলা ভারত সরকার দিছে জুড়ে দিয়ে মেয়ের সাওয়াগুলোকে রক্ষা করা আরও উমাগে শিক্ষা প্রদান করালা জনে সুযোগ দেয়। এই উদ্যোগ মনগুলোকে নারীলা মূল্য সুরক্ষা আরও উমাগে ভালা শিক্ষা দিবালা জনে জোর দেয়। দুই নম্বরে আছে মহিলা শক্তি কেন্দ্র। ইদা আরো একরা গুরুত্বপূর্ণ উদ্যোগ বিশেষভাবে গ্রাম অঞ্চল নারী গুলল জনে হয়। ইদা গ্রাম স্থনীকে নারী গুলগে সাহায্য চেতনা আরো সুযোগ দেয় যাতে ওরা সরকার লা প্রকল্প যুগল কয় স্কিমস জানিয়ে নিবা গে পায় আরো গ্রহণ করবা পায়। নিজের বিদ্যা বুদ্ধি গুলগে বাড়াবা পায় আরো নিজেই অর্থনৈতিকভাবে স্বাধীন হবা পায়। এই কেন্দ্রগুল নারীল অধিকার স্বাস্থ্য শিক্ষা আর নিরাপদা গুল জানিয়ে স্বাস্থ্য চেতনতা বাড়ায়। তিন নম্বরে আছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। ইদে একরা হুরু টেকা বা মূল্য জমা থা উদ্যোগ হয় আমলা ভারত সরকার দিয়ে বেটি বাঁচাও বেটি পড়াও উদ্যোগলা ভিতর নিয়ে শুরু করা হয়েছে। এই উদ্যোগ বা আরা বিশেষভাবে ময় হাপাল গুলল জনে বানাছে। মাতা পিতা নিজের সন্তান যদি দশ বছর বয়স লা কম হয় তাহলে এগরা খাতা বা একাউন্ট খুলব পাব। ওরা উদনি অল্প অল্প পরিমাণ নিয়ে টেকা জমা করিব পাব আর এই জমা থা মূল্য রায় ভবিষ্যৎ নিয়ে উমল সাওয়ালা শিক্ষালা জনে উপকারী হব। চার নম্বরে আছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এই উদ্যোগলা মাধ্যমতে নারীগুল জন্য বিনামূল্য ফ্রি এলপিজি গ্যাস দিবা হয় বিশেষকে যেই নাকি গরিব পরিবার থেকে হয়। এই উদ্যোগরা নারীগুল যাতে সময় বাসে আর ওরা এই সময়ের আলাদাভাবে কাম নিয়ে উপয়োগ করবা পায় জনে সরকার সুযোগর বানাছে। পাঁচ নম্বরে হলে মুদ্রা যোজনা। ইদে একরা গুরুত্বপূর্ণ উদ্যোগ হয় যুদ্ধ একরা হুরু ব্যবসা বা বিজনেস গুলগে সাহায্য করবাগে বানাছে। ইদে মন গুলগে কর্জা বা লোন দেয় যাই নিজের ব্যবসা শুরু করবা চায় অথবা নিজের ব্যবসা থাকার আগে ডাঙর বানাবা চায়। বিশেষকে ওই মন গুলগে দেয় যাই নাকি ব্যাংক থেকে লোন নিবা না পায়। এই উদ্যোগলা মুখ্য কারণরা হল মন গুলগে নিজের কাম নিজেই শুরু করবাগে সুযোগ দিবা হয়। ছয় নম্বরে আছে নারী শক্তি পুরস্কার। এটা ভারত সরকার লা এগরা সম্মান পুরস্কার দিবা উদ্যোগ হয়। যেই নারী বিভিন্ন ক্ষেত্র নিয়ে সফল হুসে বা সমাজ নিয়ে ভালা প্রভাব আনিছে উমাগে বিশেষ রূপে পুরস্কার দিবা হয়। প্রত্যেক বছর আন্তর্জাতিক নারী দিবস ইন্টারন্যাশনাল উমেন্স ডে নিকে এই পুরস্কার দিবসরা পাতে আর পুরস্কার দিবা হয়। এই ছয়রা উদ্যোগলা বাদেও আরো মেলা সরকারলা উদ্যোগ শুরু করা আছে জিঙ্কা কি মহিলা কিষাণ সশক্তিকরণ প্রয়োজনা রাষ্ট্রীয় মহিলা কোষ প্রধানমন্ত্রী আবাস যোজনা লাখপতি দিদি স্কিমস ইত্যাদি। কিন্তু সময়ল অভাবজনে সবগুলাকে আলোচনা করিবা সম্ভব নহব। এই বিষয় বহুত কবা লাগা আছে যদিও এলা মই শেষত ইদেই কবা চাই সবাগন কি নারী শক্তিকরণ কেবল নারী লস কল্যাণলা নহয়, এই বিষয় সবালা মুক্ত বা ভালালা জনে হয়। এই বিষয় এগরা ন্যায় সমানতা আর মনল সমানতালা কথা হয়। মোলা প্রিয় ভাই বন্ধুগুলো, আয় আমি মিলিয়ে এগরা সমাজ তুলি উঠং, যুদানি প্রত্যেকটা মেয়ে স্বাধীনভাবে জীবন যাপন করিব পায়, সপন দেখিব পায় আর সফলতা অর্জন করিব পায়। ধন্যবাদ
1: শ্রোতাগুলো। আপনিগুলো এটা নহক নারী সশক্তিকরণ ই কঠিকারা শুনিলে, কঠিকারা আপনিগুলোকে আগবাড়ালে শ্রীমতী মামঞ্জলি হাজং। এই অনুষ্ঠানটা আপনিগুলো শুনব লাগিছে আকাশবাণী তুরা কেন্দ্র থকন। ইলা আপনিগুলোকে শুনব নিলে শিল্পী কাবেরী হাজংলা কণ্ঠনী এগরা আধুনিক গান গানলা কথার সুর শিল্পীলে নিজেলা।

শিল্পী কাবেরী হাজংলা গাওয়া আধুনিক গান্ডা শুনিলে ইলা আপনাক লাগে শুনব নিলে শিল্পী গৌরব হাজংলা কণ্ঠনি এগরা আধুনিক গান গানলা কুঠার সুর শিল্পীলা নিজেলা।

শিল্পী গৌরব হাজংলা গাওয়া আধুনিক গান্ডা শুনিলে আর ই গান্ডা লগে লগে অনুষ্ঠান গাছালা সময় আজিলেবেদেন ইটাতে শেষ হয়ে আহিলে আপনি হলে আজিলেবেদেন ইটাতে বিদায় নিলি, নমস্কার।